0: শীঘ্র আলেন
1: ইয়া আল্লাহ। ওরেং আরাব সে আমালে কাছে আরুপা ওরেং আরাব এ প্লিজ লাগান ওরেং সে তাপা আংলেং পাতা আংলেং আপন তা তা আংলেং আপন তা কো
0: ইয়েন কুয়াচি র আঙ্গম আম্ব
1: semakin bulah bujel sajen pun tercat pangamuka ada ben can abulah ben bujel ko
0: bekasan salam lampos abujel abulah
1: bekasan semakin can sama bekar sekebet can bulah ben bujel
0: saruangi salam siro tanano kare sawedi
1: mate kapi can orang kapir kun kare setong can setak mate
0: beli tapa sampun elang detan kawan Odin mami.
1: Pas elang jadu beli selak dan benureng siapa tak itu apa elang ah?
0: Wow.